0: जाना सनम कितना मोई लगे ना तुझे देखा तो ये जाना सनम प्यार होता है प्यार होता है दीवाना सनम। उजाला के आज की स्टेलिंग है या इस हफ्ता की स्टेलिंग है एंड यू कैन स्टेम ऑफ ऑन फेसबुक पागिना ऑफ फेसबुक पागिना फन उजाला तू जल्दी जा एंड स्टेम एंड स्टेलिंग फन कॉफी चाय फन डेज वेक इज वर्लीफ्ट ऑफ इट एर्स्ट गेसिग बेस्टाट नीट हेट इज गोवन आंट्रेकिंगस्क्राफ्ट आंट्रेकिंगस्क्राफ्ट मेट एन रोमांटिस सोशे En die man is binnen hoor, die man is binnen. Hè? Goeiemiddag, welkom Anand.
1: Mooi romantische stemming met Tubate Hemdekila.
0: Altijd romantische stemming met Bartita, doe jij niet toch?
1: Koop gomle toe. Kooi je me bole Lloyd? Na toor over het, hè?
0: Maar
1: bole Lloyd ke bole bata die, hè? कि हम चट्टा घट सूती ला भी
0: चट्टा घट सूते हैगा
1: हम सोची वो कैसे बा हु कहीं आसन चट्टा स्लाप लोइत
0: एक वे नहीं
1: हु स्लाप तन चट्टा
0: से के टंगड़िया
1: ना बदल दी मान
0: टंगड़िया ऊपर करके हाथवा भी तनी आ, आ, आ, एक वे नहीं ये
1: क्रैक हमने नहीं चार समझ हमने हम ढेर चीज समझी ला मसोम खचीज ना ई वाली हमना समझी ला
0: ने
1: कि कि चट्टा घट आदमिया सूतल बा व्हाट विल ये दार में सर
0: दिस दन दिस ये लिख वाशाइलिक लिख ऑफ योर साइड en dan gooi wat er niet opper kerkje, had wat biedt er niet kabel bij elkaar. Ik
1: wil een tekening zien. Hij mag een foto. Hij mag een uitleg ik erbaren bij. Kijchatta, hoe slaapt een chatta? Of hoe slaapt een mens als een chatta?
0: Boy, ja, stuur een WhatsApp bericht via 020.
1: Misschien bedoelen ze daarmee.
0: Ja, ja.
1: Misschien bedoelen ze daarmee, Lloyd. Kijje, ik de morsu, dus binnen een haid hoewe.
0: Oh, ja.
1: Dat kan, hè? Dat kan ook. Want dat je heel hard buiten hebt gewerkt, je stinkt helemaal door kaprapra makega.
0: Ja.
1: En toen jaiga soet jaiga daarmee. Ik wil chatta gehad.
0: Chatta.
1: Nee, niet. Ik weet niet. Mino sabi, Lloyd. Kijse, goedemiddag.
0: Ja, goedemiddag. Ja,
1: dus, ja, maar we hebben lekker. Het over die chachata gehad, hè?
0: We hebben over die chachata gehad, ja. Door en, Australië mee ja, kunnen maten importeren. Ja, illegaal.
1: Maar plotseling, Ohidinoa.
0: Ha.
1: Kregen we op tv.
0: Ja.
1: De chachata partij te zien.
0: De chachata. Kakkerlijk partij.
1: Toen naar Rijlen. Ham Janil toe kan Rijlen. Toen dus zeg Rijlen. Toen toch gommet rijden. Mouwt karat rijden.
0: De kakkerlijk partij.
1: Cockroach Janta Party.
0: Hier kahaan pe ba?
1: In India.
0: In India.
1: Cockroach Janta Party. CJP.
0: CJP.
1: Het is echt een partij.
0: Ja.
1: Het is geen normale politieke partij. Dus
0: nee.
1: Je hebt de BJP,
0: ha.
1: BJP,
0: ha. Ha.
1: Maar je hebt dus nu de CJP.
0: Oh ja, ja.
1: Cockroach Janta Partij. Nee, dus dat is de kakkelige partij. Dheran miso chato is op kabat jaiga. Na sunne walo. Het is echt waar. Ina haiga ego joke. India mein, dus kabhail ego rehsak raha.
0: Hum log kabhi thoro joke karila ujala.
1: Hum log kabhi na joke karila. Hum log hardam serieus baat karila.
0: We zijn heel erg serieus. Ik hoor serieuze radio bijega, dus ja.
1: Ja, absoluut. Serieuze radio, serieuze radioprogramma. Serieuze radiomakers. Orkalie. Ons hele leven is serieus, Lloyd.
0: Ha, he? Inderdaad.
1: Nee, maar chachata partij dus. Cockroach. Janta Party. Cockroach Janta Party heb je daar. En kaise shuru bhayal ba? Dus India mein ego rechtsaak raha.
0: Ja.
1: De ego upper rechter, na gewoon rechter, thora upper wali rechter.
0: Upper wali.
1: Okar naam hai Surya Kant.
0: Surya
1: Kant. Rechterwa ke naam. Rechterwa ke naam acha, Surya Kant.
0: Surya Kant, ja.
1: U bolega van soon. Sommige werkloze jongeren.
0: Ja.
1: Met valse diploma's. I desuame dheerba.